0: সাইরাম সুনীল ভাই, হাউ আর ইউ?
1: সাইরাম ভাই, স্বামী হ্যাজ বিন ভেরি ক্রুয়েল টু মি। সিক্স মান্থস ব্যাক আই ওয়াজ অ্যাট লিস্ট এবল টু ডু মাই ওয়ার্ক। সাডেনলি প্যারালিসিস স্টাক মি অ্যান্ড মাই হ্যান্ডস অ্যান্ড লেগস বিকেম ইমোবাইল। টুডে I am totally dependent. I am fed up with this life. Why? Why doesn't he take me away?
0: No, brother. Don't think like that. God has his own design. Even today, you are a strength to the house, not a burden. God, the Almighty, can change your fate overnight.
1: Dear friend, these are all stories. If he can do all that, then why this punishment to me while others are happy?
0: Bhai, we cannot comprehend his plans. Today is a great day. This whole night you and God will be sharing the same room. Ask him, who knows, he may heal you completely by his mere touch. Well, let me go. We shall meet tomorrow. Sai Ram.